0: তো ভাই বেন মান এ নাগাদ গীত কি তো আমি শুনলু নে, তো গীত কি গাউরলা বুদ্রি আর অঞ্চ সংবারী মান। তো ভাই বেন মান গীত গোবিন্দ বলে হোলি নে, আর জ্ঞান দিয়াঞ্চ গোট বলে হোলি, এচ সঙ্গে সঙ্গে মচ জাতর সময়া বলে হোলি সে। তো জাতর পুরে কলা ও কলাকার কার্যক্রম শুনতোর সপায় ভাই বেন মন কে মেরেলা করে সে খুবে খুবে জুহার।
1: দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দা

তো বেইনমন মেতো সমিয়া দখুন আমারলে আর তুমি বলে সমিয়া দখুন রেডিও কাটা বসলা সতিনে। তো ঘর দ্বার কার্যক্রম সুনতোর সপাই গাঁও করিন বহিনমনকে মেরেলা করে সে খুবে খুবে জুহার। আর রেডিও কাটা বসলা সপায় নোনি বাবু মনকে মচো বাটলে খুবে খুবে মায়া আর খুবে খুবে চুমা বলে। তো বেইনমন তুমি তো পেজ খাদলা সত্যি নে, আজিকালি তো তুমি বড়া শাক বলে খায়সা সত্যি নে, বড়া শাক তো আমট বনালো নে খুবই আচ্ছা লাগে সে। বহিন মন আমি গাঁনে রলো নে আম কে কিত্র মহঙ্গা মহঙ্গা শাক ডার মন খাও মিরে সে নে। তো বহিন মন আজিকালি তো বাবু ননি মন বলে স্কুল যাতর সময় হয়ে সে নে, তো আমচো কাম বুতা বলে কন্ডিক বড়ে সে। আমি সপায় লোক আমচো পরিবার নে রহু সে, পরিবার কাজে কমাও সে আর পরিবার কাজে জিও সে বলে নে। তো পরিবার সমাজ চো সবলে ছোটে ইকাই আর খুব্বে জরুরি ইকাই হয়ে সে। আমি দেখো সে আমচো পরিবার নে নানি বড়ে দুইলে তিন পিঁড়ি কাচি কাচি ঘর নে তো চার পিঁড়ি চো লোক বলে রহু সে। সপায় লোক চো মন উন মঞ্চ বিচার আর উন মঞ্চ স্বভাব বলে আলগ আলগ হয়েছে। উনি কাজে কেবি কেবি কায় কি আচ্ছা রোগ বলে হয়েছে আর কেবি কেবি আচ্ছা নজন রোগ বলে হয়ে। আল দেখা চার টন বন্ডুয়া সঙ্গে রলোনে কন্ডিক আওয়াজ তো গরজে সেছি, উসনি পরিবার নে রলোনে বলে কাহি নালে কাহি গোট বাত হোক পড়ে সে। মান্তর সমিয়া রতে সমঝদারি লে জন ঝগড়া লড়াই মন মোটা হয়ে সে উনকে সুলঝা তোর বলে খুবই জরুরি হয়ে সে, নাহলে আপলো পরিবার জো নয় উন বিকরুন যায় সে। উনি কাজে পারিবারিক বিবাদ মনকে খুবই শান্তিপূর তরিকালে সমাধান করতোর খুবই জরুরি হয়ে সে। বহিন মন খুবই পারিবারিক বিবাদ নে হামি লোক মঞ্চ গোট কে শুনুন বাতি মন মোটাও খরু সে নে। উনি কাজে কাই বলে গোট চো পরিবার নে কুলকর সঙ্গাতোর খুবই জরুরি হয়েছে। আমকে কাই গোট হলো নে উনকে পাটকুতি লোক মনকে সাঙ্গুন নি ভুলতো রায় পরিবার নে পরিবার চো পুরে আপলো জন গোটায় উনকে সাঙ্গতোর হয়েছে। আর এক দুসর চো জন গোট হয়েছে উনকে পরিবার ভিতরে শুনতো রায় আর বীচ নে রোকটোক নাজুন করতো রায় উন কাই বললো নে আমকে উনকে বলুক দেতো রায় আপলো মন ভিতরে জন চলে সে উনকে পরিবার চো পুরে সঙ্গাতো রায় আর ঘর চো লোক মনকে বলে উনচো গোটকে মান সঙ্গাতোর খুবই জরুরি হয়েছে। রিস লাগতোর বললে তো রিস বেরানে তো আমকে কাইচিও বলুক হয়েছে নে, তো রিস নে বলল গোটকে খুবই নোকসান হয়েছে উনি কাজে বিবাদ চো স্থিতি বলে বনেছে। তো রিস লাগলো নে তুরতে কাই গোটকে নি বলতো রায় ডান্ডিক মনকে শান্তি করুন বাতি চর্চা করতো রায় আপলো ভাবনাকে বলে কন্ডিক নিয়ন্ত্রণ নে সঙ্গাতো রায় আর আবেশ নে আসুন বাতি কাইচিও নে বলতো রায়। পরিবার চো সপায় লোক সম্মান চো অধিকারী রহসোত আপলো লোককে মান দেতোর খুবই জরুরি আয় কোকি নানি নি সমজতো রায় আর নিচা বলে নি দেখাতো রায় উমর নে বড়ে রলো নে আদর আর সম্মান দেতো রায় আর জন নানি লোক রহসোত উনমন কাই গলতি করলো নে উনমনকে মাফ করতো রায়। কেবি কেবি তো সমস্যা হয়ে সে লোক জানুক বল নি সকত কি কায় কারণ লে আসন ঝগড়া উবে সে বলুন বাতি নে আর নিন্দার উপরে নিন্দা করতে রহসত তো সন নি করতো রায় আর জন ঝগড়া লড়াই হয়ে সে উনচো সমস্যাকে সমস্যা সে জন মুর আয় মুর কে আমকে মুর তক কেটতো রায় আর উনকে সমজতো রায় কি এচো আর কায় সমাধান ওক সকে সে। আপলো গোট সঙ্গে দোসর চো গোটকে বলে পরিবার জন দোসর ব্যক্তি বলে সে উনচো গোটকে বলে ধরতো রায় আর কোনি বীচ চো রাস্তা নিকরাতো রায় নে পরিবার হিত কে ধ্যান নে সঙ্গাউন বাতি আগে বাড়তো রায় দোসর চো ভুল কে ক্ষমা করতো রায় আর আগে চো গোট জোন হোলি হোলি বলুন বাতি উনকে ভুলকুন যাতো রায় আর উন গোট কে জোনায় পানি নে বহাউন দেতো রায় আর সকারাত্মক জোন বিচার রয়েছে উনকে ধরুন বাতি আগে যাতো রায় আর পরিবার নে রলো

0: এই গাঁও চ লোক আসো, তুন মঞ্চ যেসন ঘর নিয়ে ঝগড়া লড়াই বলে হতে রয়েছ, তো অসন হতর নয়
1: উনি তো দাদা নে। আর যেসন আমি দেখুছি কি আমচ ঘর নে, আমি চার টন বন্ডুয়া কে সঙ্গে সঙ্গালো নে, উন বলে ঘর জিসেছি, তো পরিবার নে রালো নে, তো কাই নল কাই গোট কে বিনল কে বি হয়ে দেছি নে
0: আইছি। আর অসন বলে এবে চো এ সময় নে কায় হয়েছে কি গাঁ পারানি হো না হলে শহরে হো, আমি বল দেখোছি আর আমচ সমাজ লোক বল দেখছো কি যেসন ভাই ভাই হলা না হলে বাপ দাদি হলা আসন কায় হয়েছে মন জমিন চো হলি না হলে আপ লোক কাইচি বলে কাইচি বলে পয়সা কৌড়ি হো না জমিন চো হো আসন ঝগড়া লড়াই বল হয়েছ তুন মন মারামারি বল হয়েছ আসন হতর নয় এচু বলে নিপটারা কাছে কে কসন নিয়ম মন বলা আছে যেসন আমি নি জানো, তো আমচো গাঁও চো জন জানকার লোক আস সরপঞ্চ হলা সচিব হলা না হলে জনপদ যাও তুতা বলা পটওয়ারি হলা তহসিলদার সাহেব মন হলা এমন সঙ্গে বল পুছা পাচার করুন বাদে যত যত হিসা আছে ভাগ আছে মনকে মিরে দে
1: মিরে দিছি নে,
0: ঝগড়া হলো নে কাই আমকে বলু আমচি নুকসান আর মারামারি হলো নে আমচি
1: আমচি নুকসান আই আমচো পরিবার বলে বিক্রে সে আর সঙ্গে সঙ্গে আমচো মারা পিটা হলো নে আমচো দেচো বলে নুকসান আই আর জন ঘর চো পিলা জিলা মন রহসত উন বলে কাই আচ্ছা গোট শিখ দে নে উন মন বলে উনি লড়াই ঝগড়া চো গোট শিখে দে আর উন মন চো জন মন হয়ে সে মন নে বলে আচ্ছা গোট নি যায় আর গলত প্রভাব উন মন কে বলে পড়ে দে নে
0: জি আই আরে বেজ দক পিলা মন কাই হইছে সিয়ান লোক কে দকুন দকুন এ বেজ পিলা মন শিখুয়াত
1: হাও কাই
0: গসন হাও আর ঘর চো আম চো বলবে ঘর চো স্থিতি আচ্ছা রলন তো উন মন বলে আচ্ছা শিখ দে আর দক মুর বেরালে ঝগড়া লড়াই হলো নে তো উন মন বলে সনি হো দে আর উন মন কে বলাম কি শিখাত রাই কি জসন জসন কে আমি বললু কি জসন পারিবারিক জন ঝগড়া লড়াই হইছে তো আম কে পরিবার তক হি উন কে বলবে আচ্ছা করতো রাই বাহারিচ লোক কে
1: পিলা জিলা মন কে গলত চিজ গেনুক বলে নি পটাতো রায় আর উন মঞ্চো পুরো নে কাই নশা পান বলে আমকে নি করতো রায় চাই দুঙ্গিয়া হো চাই গুটকা হো চাই মন হো নাল কাহি বলে হো উন মন চো পুরে তো কর্তর্চি নমায়
0: নমায় আইচি আর আসন আই কি দক রেলা বহিন নে জসন এ ঘর দুয়ার কার্যক্রম নে তো মহিলা দিদি মন বলে শুনতে রহেছত তো রাজু মন বল বল সোচছত তো দি কি সোমারু দাদা কা লিলো বলতে নে আইচি দক আসন সমিয়ান বলবে দসন খিনি গুড বাত করতো কাজ বলে পড়ে নে
1: তো ইলিস দাদা আমকে খুবই হরিক লাগলি আর আমচো বহিন মন কে বলে আজি খুবই হরিক লাগলি হতি নে
0: হাও তো
1: কেবি কেবি আম পরিবার নে লোগি লোনি আমকে খুবই হরিক লাগে সে তো তুই বলে আজি ইলিস আমচো কার্যক্রম নে তো দিদি আমচো জন বহিন মন রস তো মন কে তো খুবই আচ্ছা লাগে সে
0: হতি হতি আইছি আর দকে সময়ান বলু সে কি আবি তো বতর সময় আই নে
1: হাও
0: বতর সময় নে আমচো ঘর দ্বার জসন শুনসো না কাইচে বল কার্যক্রম শুনতো জন গাঁও করি জন দিদি মন আসো নহার দিদি মন আসো তুন মন আপলো কাম বুতান তো করসোচ্ছি কাম বুতা সঙ্গ সঙ্গ কায় কি এবেচো আসন কাম হয়েছে আপলো কাম তো করসোচ্ছি মাত্রে বি বেড়া বুতা মন বল হলিছে
1: হাও বেড়া বুতানে তো দিদি মন বলে যাও পড়ে সে চিনে
0: হাও আর আসন সময় নে মেহরার মঞ্চ খুবে বলু বি তা কাম উন মঞ্চ রহেছে আমচো মনুকিলা তো রহেছে চি মাত্র মেহরার মঞ্চ বলে আগর উতা বলু বি কাম রহেছে জসন কি জসন পলহা ঝিকতর হলি রোপতর হলি খদ ভাত ধেতর হলি এবে তো মহিলা মন বল কর সোচ্ছি আই কসন আর কোনি কোনি বার তোমায় বল দেখো কি মন নাগর বল ধরুক জানো
1: মহিলার মঞ্চো ভূমিকা কে কম নি সমস্ত রায় উন মন কদম লে কদম মিরাউন বাতি আমচো ঘর চো আমচো পরিবার চো সপাই ক্ষেত্র নে খুবই যোগদান দেহসত নে তো উন মন দেখা ঘর চো খানা বল বনায় সোত ঘর চো সাফ সফাই আপ পিলা জিলা কে দেখ সোত ঘর চো বড়ে বুজুর্গ লোক মন রহসত উনচো বলে সেবা কর সোত পতি চো বলে সেবা কর সোত আর সময় নিখরাউন বাতি আপ লো বেড়া খাড়া নে বলে যায় সো
0: নে আর দেখো মহিলা দিদি দিদি মঞ্চ কাম তো আসা নাই কি আমি তো মনক পিলা তো বাহারিচ কাম করুন সে রেউ সে আর ভাত খাউ সে মাতর উন মঞ্চ কাম আসন হয় সে সোন উঠুন বলবে কুকড়া বাসল সোন উঠছ তুন কাম তুন মন কর সোচি উন সঙ্গে সঙ্গে আপলো কাম ফের ঘর চো কাম ফের পিলা মঞ্চ কাম ফের আপলো মনুক চো মঞ্চ কাম আয় কাসন ফের বাহারিচ যসন কোনি কাম করছ জালে উতা যা আসত ফের ফের করছত তুন মঞ্চ ইয়ে জন জীবন আয় আসন ব্যস্ততা রয়েছে আসন উন মন কাম করছত
1: কুচো কাছি উন মন লাগে কাই
0: মাত্র আসন বলাই রেলা বহিন কি এবে চো জন মহিলা মনাত খিনিক জানকার বল হসত নে কোনি কোনি যেসন স্বসহায়তা সমূহ মন্যে বল জুড়ুন আপলো আর্থিক স্থিতি লে বর্ষক মনসত আয় কসন আগে

0: এটা হতে কি বিয়া হলো নে মনুকচু কামালো নে আলেন ঘেনত খাওয়াত আর কাহি বলে আয়োজন মনুকচো এইভাবে তো অসন নয় এইভাবে আত্মনির্ভর হয়ে সব যখন মহিলা সশক্তিকরণ যখন বলুছে আমি তো সহায়তা সমূহ মানে বলে বনান বাতি আপলো জীবনা মানে চলাস
1: উনকো বে জরুরি বলে ওয়েস দাদা নে উন মঞ্চ খুদ চো বলে জরুরত হয়ে সে চুড়ি পিনতোর মালা পিনতোর নে নওয়া নওয়া পটি পিনতোর শখ বলে রে সে জি আম মন কে নে তো উন চো পুতি বলে হয়ে সে সঙ্গে সঙ্গে যসন কি আমচু বিলা জেলা মানে স্কুল যায় সো তো উন মঞ্চো কাই ফিস আয় নাল আতর যাতর কাজে নাহলে উন মঞ্চো কাপি আয় নাহলে কে বি পেন্সিল আয় নাহলে 2 রুপিয়া খাতো কাজে আয় নে উনকে বলে দেউক পড়ে সে উনচো কাজে কিত্রো আপলো মনুক বিতা কে আলে 10 রুপিয়া দেশ বলুন বলতরায় নে তো বৈন মন নে উনচো বলে পূর্তি করসোত আর মে তো এ বলে দেখে দাদা কি গাঁও গাঁও নে আজকালি আপলো জন মনুক মন রহসোত উন মঞ্চো সপনা কে পুরা করতো কাজ বলে আমচো জন বহিন মন রহসোত উন মন আপলো খুবই যোগদান দেসোত দাদা মন গাড়ি গেনু গেলো নে বহিন মন বলে আপলো সঙ্গালো লুকালো পয়সা কে নিকরাউন বাতি দেসোত
0: আর তুই আচ্ছা গট কে বললিস কি যখন মহিলা মন বল পুরে উন বল সিত নাই রে মহিলা মন বলে পাটনিয়া যখন গাড়ি ঘোড়া হো না ঘর দ্বার হো না হলে কাঁচি বলে
1: হ্যাঁ হ্যাঁ
0: যখন জিনিস খরে ঘেনতো কাছে যখন হয় সে আগে মনুক পিলা করতে রত এবে নয় বাইল পিলা খুদ কমাসত খুদ ঘেন আর এবে দক্ষিত ফেরুন স্কুটি মন বল হলি মোটর গাড়ি হলি চার চাকা কার মন বল চালাস হওয়াই জাহাজ তক চালাস এবে দেখ কেবি উন আম কাসন লাগত রে কি নাই মহিলা মন তো কাই করুক নি সকত বলতে মাত্র এবে তো যুগ আসন হলি কি মহিলা মন আমচো বলবে মনুক মনলে আগে আসত
1: হ্যাঁ আর দেখ নি দাদা আমি কোন বাটে যাও আউ তা আম চো ইত্রো বড়ে দেশ 150 কোটি চো আবাদী হয়েছে নে উন মঞ্চো উত্র বড়ে দেশ কে চালা তো কাজ বলে আজি আমচো জন রাষ্ট্রপতি হসত উন বলে তক মেরা রাত নে উন মন কা ভি কুব্বে সম্মান দে হুসে তো আজি কালি মেহরার মন কোনি ক্ষেত্র নে বলে পাছে
0: নিয়াত আর দক রেলা বহিন আসনা দক মহিলা মঞ্চ জন মেহরার দিদি মঞ্চ গুড বত তোলি মাতার দক এবে পিলা মঞ্চ স্কুল মন বল মুরলি
1: মুরলি
0: সে হ উনবল গোঠিয়াও নে আসনা কি দক এবে পিলা মন বল কাই হয় সেন ভর্তি তো করাসো তার কোন কোন বাটে হয় সে বলে আর স্কুল লাগেস বলে তো জন নোয়া পিলা জন পহিলি কক্ষা লে যাসো যাদে নালে কোনি জসন ইংলিশ স্কুল নে পড়াস হতে নার্সারি পড়াস হত তো নানি নানি পিলা মন কে বে কায় হয় সে যসন প্রাইভেট স্কুল মন চো গোঠে হতা আগে যসন প্রাইভেট স্কুল মন আসে তো তা নানি পিলা যসন নার্সারি লাস হত তো নার্সারি পিলা কি মন কে যসন মন চো কাপি পুস্তকায় খুবে হয় সে
1: খুবে হয় সে
0: তো উসন তানে কায় কি উনকে বেগ নে তো আমি ভরম দেউ সে মাতার উন টাঙ্গুন যাসো উনকে কিতলো বজন আসে তো উন বলে গোটক তকলিস হয়
1: হয় সে হয় সে
0: তো আসন আমকে আম মাই মাই লোক বলুবে যসন মাই বাবা বলু আমি উনকে কি ধ্যান রাখুক পড়ে দে ও এ খ্যার যসন নানি পিলা কে খুবে বজন কে ধরলন কায় কি উন মন চো যসন নাম কে লিড় হাড়া বলুন সে নাই
1: হাও হাও
0: উন বল খিনিক নুকসান হতো হুক সকে বল
1: হুক সকে হাও উন মন কে ধ্যান সঙ্গা তো রে আর উন মন অটো নে বসুন বল বাতি বল যায় সব নে তো নানি পিলা মন উত্র কহা ধ্যান রো আনি উন বলে ধ্যান সঙ্গা তোর খুবই জরুরি হয়েছে
0: আর যসন এই বাচ্চা গট কে বলিস কি অটো যায় সো না হলে কোনি রিকশা আই কোনি বাস লাগালা সে তো সন তানে বলে আমকে ধ্যান দক পড়েস কি জন বাস নে পঠাস তো জালি লাগলিস কি নাই যসন খিড়কি মন তো অসনি রাইছে ও তো পিলা মন থোড়ি জানত কি কায় পরীক্ষা মন বলে কই কসন পরীক্ষা মন বলে হয়েছে তো আসন তানে জন খুবে সালে খুবে বরকলে মন তৈরি করস মাত্র মন কে সফলতা নি মেরে সে তো কায়ত হতর নয় নে তো উন চুকা আমকে ডটুন আমকে পুরি উন বাইতে উনকে করতে রলো নাই আগে নাল কেবি নাল কেবি উন আমচো জন মেহনত আয় উন দেখা দে দে হাও কি নাস হতর নয় কি কাই নাই মচো আস নি হয় এ আই বল মত কোনি কোন জসন কি দুই বরকলে তিন বরকলে চার বরকলে গটকিচি পরীক্ষা দেসো
1: দেসো থাও
0: আই কসন তো আসন আগে বলবে পিছে হতর নয় আমকে পুরি হতর আয় আর উন কাম কে জন নি হতো কাম বল হোক সকে দে আমচো মেহনত লে কসন
1: মেহনত এক না এক দিন সফলতা আমকে দিলাইছে আর নানি বাবু নুনি মন যখন স্কুল যাইসত তো স্কুল নে গেল তো স্কুল নে তো আচ্ছা পড়ায় সোচি নে মান্তর ঘরে উন বাতি বলে উন মন কা যে আচ্ছা মাহল বানা তোর আমকে খুবই জরুরি হয়েছে বহিন মন সুনা কসন বললে গোটক আতলে তালি নি বাজে দুই আতলে বাজে সে তো গোটক আত স্কুল আয় তো গোটক আত আমচো ঘরে আসে তো আমি আমকে ঘর নে বলে পিলা মন কা যে পড় তোর আচ্ছা মাহল তিহার কর তোর খুবই জরুরি হয়েছে
0: রেলা বহিন।

0: হ্যাঁ, তো লাল হাজারি
1: হপন কি
0: এত সুন্দর নাটক ছুকছুকা,
1: ওকে
0: তো আমি শুনলু
1: নে,
0: তো এই নাটক নিয়ে ভাগ ধরলা লোকমন্ডলা শশাঙ্ক কুমার ঠাকুর, বিদ্যাধর পাণ্ডে, বিজয়লক্ষ্মী দানি, লক্ষ্মী মন্ডল আর সরস্বতী গায়কওয়াড়। হ্যাঁ,
1: আরে কি হামচো লাগে অমরাতে লা এমনাত বলবীর সিং কচ্ছ।
0: হ্যাঁ, তো মাই বলতে লাল হাজারি তো দেখ রোজে দিনের মাহাত্ম শুনলু।

ভালো বিহার করে মইবা গো তাই যাউন তো পবসলা তিন গোটা দারুকে আনন বাতি ভাই তিন গোটা।

দুয়ারে তুই ডেরা ধর করি মঞ্জি বাত খাসে এ তো তবে রা জগন্নাথ পোটা সারে সঙ্গে বাবু জগন্নাথ মচো গোটে।

পতাতারে সন্ধে সঞ্জলে পাশে মই ভাতনি কায়ে রাতি বেড়া মই মা ভাতনি কায়ে চুলানে রাঁধুন হাঁডি থানে ভাত দিয়া মোকে হাঁডি খবরানে ভাত দিয়া বলুন মাগে সে নলে মোকে তুমি মাতা কালিনে দিয়া বলেছে।